সাজ আপনার চুনাও তুই কুদরে সাজে করে আসন ডিঠো চাও দাতা কর্তা আপ নু তুস দেবে করে পসাও তু জানো সব সিদলে সুজন কবাও হরে আসন ডিঠো চাও হরে আসন

কে বলল জি বাহে গুরু বলল যে প্রথমে সর্বত খালসা জি কি অরদাস হ্যায় জি সর্বত খালসা জি কো বাহে গুরু বাহে।